সরি ওদের তালিকা করে একবার সরি বর্গে আসি সামনে একটু আচ্ছা লাগিয়ে দিয়ে রেডিও করে আমরা এখন সোনালী থাকলেও চা করে দেখা হবে ও www.radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio.com/radio
আজকে মৌসুমী বৃষ্টি মৌসুমী বৃষ্টি আসতে পারছে এবং দুপুর সময় রাতে মেঘুল বৃষ্টি শুনে আসতে পারছে ছত্রিশ

0: আর ওই বোর্ডার তো বন্ধ কে যা নাই বা উঠল দিয়া কাম হয়ে তব আজ বন কাল বন কাটি কাটি কোনো বাধা লাগে না পয়সা ওখানে তো রয়ে গেল দেওয়া তো নাই ব কইলে হই আর কাল পাম বব না হাত বহলে আর সব কই মানে বদল যাওয়া মানে ভাই রয়ে গেল তো তৈর হয়ে গেল হয়ে চুকাল মানে ভাল রয়ে গেল তো গৌরব ধানের বিহার মানে উঠাইলে তো সঙ্গে হইল পহলে জবানের হত এ সব বিহার তো সাবন বৈঠা তো জঙ্গল জঙ্গল রহে তো কই কছু করে কই কছু করে
1: এই সময় ঢের তাপ করে হই না ক্ষেত্রমা খেতীপাতি কাম করে দেন স্ট্রোক হই না সম্ভাবনা রকছে স্ট্যাকসন বিহান 11 বজে সে দিন 4 বজে সম খেতীপাতি কাম নিকর সুঝা দেগে বা কাম কর পড়লছে পর্যাপ্ত পানি পিনা কো সম্ভব সুরক্ষাত্মক লুগা ফে লগাইলে অর্জি কই দিবা নেপাল নেপাল ভর দেশভর সর্বদর্শী কম বর্ষা হইনা সম্ভাবনা বাকলসে অধিকতম তাপক্রম ফে সর্বদর্শী ঢের দিনা সম্ভাবনা ধরবা আজ তিয়ারক গুরুবার বাপুরে চিনাত হন কাল সন্ধ্যা ঠিক পাঁচ বজে প্রদর্শন রেডিও গুরুবার এফএম কো বর্ষা বুলেটিন দেখা নিজবাতি তবে সমকলার প্রাথমিক সংগ্রহের গৌরী শঙ্কর ও মাই দিন ফেবিরা হইত Very good, my man.

0: নিশানা রোগ বসে গেছি, সুস্থ জীবন আপনাই
1: নিশানা রোগ ঝট্ট যারে দীর্ঘদিন জীবন খতম হই,
0: সন্তুলিত খানা খাই, ব্যায়াম শব্দ করি,
1: ধূমপান মদিরা বসে দূর রহি, তারা ভরা নিয়ন্ত্রণ করি,
0: আজুক নির্ভয়ে কাজিক জীবন অজরার, নিশানা রোগ মশে বাঁচি, সুস্থ জীবন আপনাই
1: রেডিও গুরবাগা এফএম কো সহকারী স্বাস্থ্য কার্যালয়ের বর্জ্যাসী জনহিতকারী সন্দেশ।

0: আমাকে পড়াবো 3 লাখ ঋণ নিয়ে নেবো, 3 লাখ শিখে আর কি শেখবো, আমার কিরকম পরিবার কথা।
1: ও আপনার 3 লাখ রুপিয়া ঋণ নিয়ে নেবো, 3 লাখ রুপিয়া খেতাবে সে জমা আছে,
0: কর্জা ভুক্তানিমা নির্মিত বহানা।